0: গুড মর্নিং, ইটু আকাশবাণী কোহিমা ফুজুর লগা খবর পড়ি আছি ইমকুং নংলা। ইউএস আর ইরান মাঝে কন্ট্রগোল বারহাই দিয়ে কমার্শিয়াল ভেসেলস দিয়ে হামলা করে আবার যদি নাই দিল্লিরা ওয়েস্ট এশিয়ালকা অবস্থা সাই রাখি আছে কয়েছে খবর মানুকান লগতে নাই দিল্লি দিয়েগালি সাম কোথা করে স্পোক্স পার্সন মিনিস্ট্রি অব এক্সটার্নাল অফেয়ার্স রণধীর জয়সওয়ালা কে কি ইন্ডিয়া সুরক্ষিত লগতে নেভিগেশন না রুখাই কিনা স্ট্রেট অফ হরমোজ ব্যাপার জারি রাখি বলে কয়েছে।
1: We are closely following the developments that are happening in West Asia. We continue to call for safe and unimpeded navigation and flow of commerce through the Strait of Hormuz. This is key for ensuring economic and energy security of people across the world.
0: India bra Twitter vessels MTAI Bahia aro MT Mombasa kan jakali Strait of Hormuz bra transit kore samoy hamla kore upor bishi mondok janaise. দুইটা ভেজেলস দিয়ে সব মিলাই কিনা 46 ক্রিউ মাঝে 30 ইন্ডিয়ানস মিলাই কিনা থাকি আছে। নাগা পিপলস ফ্রন্ট NPF পরা শিখবি চমুকটিমা ডিস্ট্রিক্টে যা সোমবার সাসপেক্টেড IED ফুটিয়াদি জোর করে নিন্দা করেছে যদি ভয়ভুতরা এলাকা হিংসা হয়ে কিনা সিকিউরিটি ফোর্সেস লগতে টার্গেট করে আছে। পার্টি পর কে এই নিচিনা কাম তো না ছাড়িব আর ঘটনাটি সিকিউরিটি পার্সনেল মরি যাওয়ার কন্ডোলেন্সেস জানাই কিনা জখম হওয়া কান জলদি ভালো বলে প্রার্থনা দিছে। NPF পর কনসার্ন অথরিটিস লগতে লুগি লুগি আর থরো ইনভেস্টিগেশন করে কিনা জিমিদার খান গ্রেফতার করে দিরে না করে কিনা সাজা দিবলে অনুরোধ

0: গুড ইভিনিং ইটু আকাশবাণী কহিমা সামলাগা খবর পুরি আছে ইমকং নংলা পহেলা হেডলাইন্স নাগাল্যান্ড বা ইউনিয়ন শিপিং মিনিষ্টার লগতে ইনল্যান্ড ওয়াটার ওয়েসপর চর্চা করেছে নাগাল্যান্ড বা ওয়ার্ল্ড ইউথ স্কিল দিন জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার লাখো করে দিছে এনএসজিবা নাগাল্যান্ড কারণে 58 crore টাকা উপর রিলিজ করেছে আর স্টেট হিউম্যান রাইটস কমিশন চেয়ারম্যান বা মানুষালাকা পিছিয়ে খুঁড়ি আদি জানানি পড়াই কেন একশন লবলে অনুরোধ করেছে। ইতিয়া পুরা খবর চিফ মিনিষ্টার নিফিউরির লগতে ডেপুটি চিফ মিনিষ্টার ইয়েনথং পেটনব্রা আজি ইউনিয়ন মিনিষ্টার ফর পোর্টস শিপিং আর ওয়াটার ওয়েজ সর্বানন্দ সোনোয়াল নাই দিল্লি লগ করে কিনা স্টেট ইনল্যান্ড ওয়াটার ওয়েজ বা নাই দিবলি পারিয়া সুবিধা দিয়ে চর্চা করেছে। মিটিং সময় দিয়ে নাগাল্যান্ডে কানেক্টিভিটি জোরদার করবলি আর টাকা পয়সা উন্নতির কারণে নতুন ফায়দা উঠা বলে চর্চা করেছে। নাগাল্যান্ড স্কিলস এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট মিশন NSCDM প্রা ইনভেস্টমেন্ট এন্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ নাগাল্যান্ড নিচিদি আজি ওয়ার্ল্ড ইউথ স্কিলস দিন কয়মাদি মানাইছে। আফসারি কোঠাকুড়ি আন্ডার সেক্রেটারি আর NSCDM প্রজেক্ট ম্যানেজার বিনীত কুমার ব্রা কৈছে সেলিব্রেশন বা নাওজীবান লগতে স্কিল উন্নতি আর এন্টারপ্রেনারশিপ বা এম্পাওয়ার করে দিবলি দরকার রাখি আছে। তারপরা কৈছে কি সরকার রোজগার বেশি কমতি হয়ে থাকে সময় স্কিল বেস ট্রেনিং বা নাওজীবান লগতে ইন্ডাস্ট্রিজ আর গ্লোবাল মার্কেটস কারণে তাইয়া করবলি জরুরি আছে। প্রোগ্রাম লাগা ভাগ হিসাবে 15 স্কিল্ড নাওজীবান খান লগতে নিজের কামিয়াব কারণে ফেলিসিটেট করেছে। মানুষ জমা করে থাকিয়া খান লগতে কোঠাকুড়ি অ্যাডভাইজার ফর হায়ার এন্ড টেকনিক্যাল এডুকেশন টেমচেন মেম্বাররা নাওজীবান খান লগতে ফিউচার রেডি স্কিলস শিখি কিনা কনভেনশনাল ক্যারিয়ার উপরে দুসর রাস্তা খান্দি যাবলে অনুরোধ করেছে। তাইপরা ফরেন ভাষা শিখি কিনা গ্লোবাল রোজগার সুবিধা উঠা বলে আর সরকার লাগা মিনারেল রিসোর্স এক্সপ্লোরেশন ইনিশিয়েটিভ লাগা ভাল সুবিধা খান জানাইছে।
1: Once you learn a different foreign language, that is the gateway to a lot of new things in the world. You will be getting a lot of opportunity to interact with the international community, not just our Naga society. Let us think big now.
0: Program D, NSEDM, Japanese Language Center, Lakukurigina, Seisoise. ওয়ার্ল্ড ইউথ স্কিলস দিন লাগা অফিসার দিয়ে চিফ মিনিষ্টার নিফিউরিওরা কৈছে কি এইটো দিন ব্রা সব নাওজওয়ান জনব্রা একটা বেহেটার ফিউচার বানাবলে মেহনত করে এটা মানাই আছে। একটা মেসেজ এক্স দি শ্রী রিওরা কৈছে কি স্টেট সরকার বা স্কিলস ইকোসিস্টেম টার্গেট করে কিনা এন্টারপ্রেনারশিপ বাড়াই দিবলে আর নাগাল্যান্ড স্কিল এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট মিশন ব্রা সাস্টেনেবল লাইভলিহুড সুবিধা খান দিবলে আছে। নর্থ ইস্টার্ন কাউন্সিল NSC পৰা 58 crore 96 lakh টকা অবৰ্ধ নাগাল্যান্ড কাৰণে এইটো চাল মে আৰু জুন সময় দি ৰিলিজ কৰি কিনা ষ্টেট ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ কানেক্টিভিটি টুৰিজম স্কিল উন্নতি আৰু কমিউনিটি প্ৰজেক্টছ লগতে মদত দিবলৈ দিছে। এইটো মাজতে 48 crore টকা অবৰ্ধ NESIDS ৰোডছ নিচেদি 7টা প্ৰজেক্টছ কাৰণে চেংচন কৰিছে। এইটো খান্তি ৰাস্তা আপগ্ৰেডেশ্যনটো থিজামাৰ পৰা কহিমা বাইপাছ ৰাস্তাৰ পৰা প্ৰপ'জ জেথু এয়াৰপৰ্ট ভায়া নেৰিম মডেল ভিলেজ তাক অল্ড পেৰেণ্ট বা নিউ পেৰেণ্ট ভায়া চালুক জাংচন তাক টুৱেনচাং পৰা লংলিং তাক এইটোৰ লগতে নাগালেণ্ড আৰু অৰুণাচল প্ৰদেশ মাজতে কানেক্টিভিটি সুধাৰ কৰিবলৈ মিলাই কিনে থাকি আছে। NSC লাকা স্কিম নিচেদি ফান্স কান্ড স্কিল ডেভেলপমেন্ট কাম গাৰু কমিউনিটি সেন্টার ডিমাপুর কারণে একটা রংমাই মাল্টিপার্পাস কমপ্লেক্স জালুকিদি আর একটা ট্রাইবেল আর্টিসেন্স রিসোর্স সেন্টার চুমুকটিমা কারণে রিলিজ করে দিছে। NSC বা একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট কারণে পহিলা ইনস্টলমেন্ট পমচিং মন ডিস্ট্রিক্ট কারণে রিলিজ করেছে। একই সময় দিয়ে 9.6 kilometer ক্লোরে পিক টুরিস্ট রাস্তা ফেক ডিস্ট্রিক্ট 32.50 crore টাকা খরচা দিয়ে বানাই কিনা খতম হয়েছে। আকাশবাণী কয়মাৰ পৰা আপুনি খান লগতে খবৰ আনি দি আছে।